0: তবে আমি ক্লামিং সেট কাজ করলে চালো
1: হ্যালো ডালাম লই
0: এবলানাম এবলানাম মান
1: এর্নেস্ট মজি মাকুয়া কোকস কালা কা পান্ডে মজে তিন কোলা কসু না মাগু কোক বেরু জক বে পালে
0: হয় হয় আলসু মনে হলো কলি এসা
1: নাস কামেলে সুনাম ইতা বালা স্টোর অফ মাই লাইফ
0: স্টার অফ মাই লাইফ
1: জি সাকা ওয়ে নন তো ওয়ে না মদ্রান জবনু মুলাম গোভ ওন তো লো নেন ও কুসাং মুয়ে চা কাটে কাট
0: কান মাম
1: gaban zaka wangan wara da musambiki zon david muhali na mane adele arlindo mate grimil do kumayo elena gabriel ester mangon lopez mongan bashirin zaka homwe ni ne maputo wangana va mina hinkwa zanda mela na mamani wa nisatu wa kunza burungula filipi novel na juli novel na mungana mna almedani za burungula mamo lopes mongan za varungula hinkwawo lava ndzi zaku ka munu na va ndzi tiva ndza varungula nkama ndza varungula nweke vangana va ra zambe kusukela gaza maputa ate nyambati khani mam bongi bava loyi ntirho lowunene
0: khani mam chachao le ka 4:21 hi ta vei amukela mun'wani mengiseti ka xikatilexi allo allo va nga sanga pfukeni
2: awuxeni bava loyi
0: awuxeni vula na mani
2: Juan Wini ya khumbe bari tirhe xifamba khwatsi njangamo
0: o hoya hoya
2: ee
0: nyakhumbi hi khumbani kambe
2: nati
0: swihambeleota
2: nyikiwa lomomhaka ya kokwana nako hi tikhumba rafa khosa
0: okay va ka khosa
2: eeseni xangana sen
0: vakutikhumbakeikhumbakeli Então, eu não vou na Edson.
2: Ah.
0: Vamos tu a Edson.
2: Ah, nada, não tem.
0: Ah, ok. Ah, eles vão na vela com eles, ah, minha cumbi.
2: Batinho, ganha no Managarala.
0: Ah, ganha lá no Managarala. Lia, come on, eles vão lá, gan. Lia, com eles vão lá, Lia, come on.
2: Beatriz, o Atele, Xambona, Isabel, Fernando Machava. Ni vana va mina votlhe tixaka ta ka nyakhumbi ni va ka nkome ni votlhe lava ndzi zwaka ni va Juwawo votlhe ndza va rungula ni va Sivale na n'wina vatirhi va radio kwala ya murungula bongile
0: u mu tivi madala ka itano
2: wa ku heka kona
0: kwale jangamu le
2: jangamu byile kule nyana post administrative de khumbana se
0: post administrative de khumbana
2: khumbana loko dadi bambela
0: wa wona ke
2: hey.
0: Mixini no pangala ta mitirhi ya radio musambiki
2: kalimamu zibongeni
0: chachao hi ta vi chatisimo leti mbirhi tilangi loyaku ka xikhatilexi hi ta vona swa ku chasala xikhati xa ku ve hi amukela mun'wani